0: চুরি চুপকি চুপকি
1: চুরি চুরি চুপকি চুপকি
0: চুরি চুরি চুপকি চুপকি
1: চুরি চুরি
0: চুপকি চুপকি চুরি চুরি

0: আর সুপারভাইজারানরো আজ জেলা কলেক্টর মান কিনো। ভিলওয়াড়ার রূপাহেলি টেক্সটাইল পার্ক মায় কারখানা লগাওয়ালা সারু রিকোরিও প্লট দেবন রে প্রক্রিয়া শুরু করিচি হ্যা। ইনা তেত 2,500 থেকে 36,000 বর্গ মিটার তাই রা প্লট মুহাইয়া করায়া চাওয়েলা। রাইজিং রাজস্থান অভিযান রা তেত রাজ্য সরকার সাগে করার করেন ওয়ালা নিবেশক রিকোরা অনলাইন পোর্টাল রে জরিয়ে 14 মই তাই আর্জি দে সকে হ্যা। ই পার্ক মায় বুনিয়াদি সুবিধা বিকশিত করণ সারু করিব 221 কোটি রুপিয়া মঞ্জুর করিচিয়া হ্যা। রবে মৌসম রাজ্য রা আতুনি হলকা মায় ঘনি জোরদার গরমি বিচ লু বাজ রই হ্যা। জয়সলমের বাড়মের বালোত্রা আর যোধপুর রা কেই হলকা মায় আজ লু বাজনো জিন্দগি মাথে ঘনো অসর পড়িও। বাড়মের মায় 47.3, ফলাদি মায় 46.8, জয়সলমের মায় 46.5 আর বিকানের মায় 45.3 ডিগ্রি সেলসিয়াস অধিকতম তাপমান দর্জ করিচিও। কেই থোড়া রাত্রি বগতি তাপমান 30 ডিগ্রি সেলসিয়াস উঁচো দর্জ করিচিও। মৌসম কেন্দ্র জয়পুর রে মুজব দিন আর রাত্রি বগত তাপমান মায় বধোত্রী আওতা 4-5 দিন তাই চালতি রেভন রা আসার হ্যা। ই দৌরান যোধপুর আর বিকানের সম্ভাগ মায় লু বাজতি রেভন রে শঙ্কা হ্যা। ই বিচে আওতা 48 ঘন্টা মায় বিকানের জয়পুর আর ভরতপুর সম্ভাগ আর শেখাওয়াটি হলকা মায় কঠে কঠে তেজ আন্ধি সাগে ছাঁটো ছিটকো ভেবন রে সম্ভাবনা হ্যা। চিত্তৌড়গড় জেলা মায় নিম্বাহেড়া গেলা মাথে বন্ডার চৌরাহা কনে আজ তড়কে অনজান গাড়ি রে ফেট মায় আ যাওয়ন 3 জনা রে মৌকে মৌত ফেকি। এ লোক মজুরি কর আর পাছা ঘরা চা রিয়া হা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণী হর মহিনা প্রসারিত করিয়া যাওয়ন ওয়ালা খাস কার্যক্রম মন কি বাত মায় 31 মই নে বিচার বতাওয়েলা। আ ই কার্যক্রম রে 134ওয়ীং কড়ি ফেলা। ইসারু আপি মুফত নম্বর 1800117800 মাথে 29 মই তাই রায় দে সকো হো। নরেন্দ্র মোদী অ্যাপ আর মাই GOV ওপেন ফোরাম রে জরিয়ে ই বিচার দিয়া চা সকে হ্যা। আখির মায় খাস সমাচার এক আর ফেরু শুন লে রাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ মিন্দর ন আস্থা দিব্যতা আর দেশ রি আত্মা রে নিশানি বতায়ো। সোমনাথ স্বাভিমান পর্ব রে মৌকে প্রদেশ মা ই খাস আয়োজন। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি দেশ মা হাইওয়ে মাথা বিনা রুকিয়া গাড়িয়া রা টুল কাটন রা নুয়া সিস্টেম রে শুরুয়াত কিনি। রাজ্য রা নৌজওয়ানা মায় বিজ্ঞান আর তকনিকি কৌশল বধাবন সারু ব্রহ্মগুপ্ত পুরস্কার শুরু করণ রো এলান। আর প্রদেশ রা আতুনি হালকা মায় জবরদস্ত গরমি আর লু। ইসা গেই প্রাদেশিক সমাচার বুলেটিন পুরো ফিও। নমস্কার।
1: अभी आप सुन रहे थे ये आकाशवाणी जैसलमेर का गोल्डन सिटी चैनल है FM बैंड 101.8 मेगाहर्ट्ज़ पर। शाम के 7 बजे हैं। आइए सुनते हैं ग्रामीण भाइयों का कार्यक्रम ग्राम जगत।